0: লাহোরে দাই
1: কে হো কাঞ্চি
0: লাহোরে কো ফ্যাশন কসুরে
1: আ তেস্তা যাবা
0: বাবে কস্তু গম কিও কো হো
1: লো ভনু তো
0: লো লো
1: লো মাদলে দাই গম কাউনু হস্তা